0: বিনা অবসাদ বিনে রেখিও নাও তুই কুদরে সাজিয়ে করা সিন্ধুত চাও দাতা কর্তায় আপ তু.
1: You're listening to KRPI 1550 Radio, Ferndale, Washington.
2: 1550 KRPI Radio te chal raha hai live from Guru Nanak Sikh Gurdwara Sahib.